কনেগদে কা আকাশবাণী শিলং কা খুবর বানপুলে দাই আলভরিন খারণ লং কিমাত কিবা কংসান জং কা খুবর মন তাগস্তেপ উমন্ত্রী সরকার পদং উবখমি একতনা ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজ ও নিতিন গডকরি উনপ্লিয়ে হাদু হন্ড্রিয়তলি কি প্রজেক্ট না সুরক বা কংসান কিবলাপন সংদর কম্বা লাই হাজার আসপা খাত সাউ ক্লোরতিংকা মন্তাকসিঙি হাক নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট এন্ড এক্সিবিশন কাবান লং হা শিলং উমন্ত্রী রং বাদু নরেন্দ্র মোদি বাদু প্রেসিডেন্ট অফ ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রন কিলাপন লং একজিয়ান রংকাত কিকন হুয়ন কিবালা লং খমাত হা নাইস ফ্রান্স বাট কা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন টি এ কালাপলাই পাইবা কি এডমিট কার্ড না কাবন্তা কা নিট ইউ জি রি এক্সামিনেশন কাবান লং হাক আর ফুয়ে তারেক মন্তা উবনায় কি খুবর কিবাবনিয়া উমন্ত্রী সরকার পদং উবাখমি একতনা ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজ উ নিতিন গডকরি উনপ্লিয়ে হাদু হন্ড্রিউতলি কি প্রজেক্ট সিনা সুরক বা কংসান কি বালাপন সংদর কুম্বা লাই হাজার আর্সপা খাত সাউ ক্লোরতিংকা মন্তা কাসঙি হাকা নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট এন্ড এক্সিবিশন এন ই আই ইনফ্রা 2026 কাবান লং হা শিলং কানে কা লঙ্কা প্রজেক্ট সিনা সুরক কবা হেতাম জংক জিল্লা হা কি সিনাম বাদাং সুদেপ কি প্রজেক্ট কি কন্থোপ ইয়া কাজিং তৈ থমাই ইয়া সাউতলি কি সুরক বা ন্যাশনাল হাইওয়ে বাট কাজিং সিনা পনভা ইয়া আর্তলি কি সুরক বা কিবালা ডন লুপা উমন্ত্রী রং বা কনরাদ কে সংমা উলাপনবনা বা কাজিং বু মাউনং রেম না কবন্তা কি তৈ হিন্দ্রিউতলি কি প্রজেক্ট সিনা সুরক কনসা লং হা কাতে কাজিং এলং বাট উল অং বা কানে কালং উ মাউমের উবা কংসান বান কন্তিউ ইয়া কারোই কাপার জং কাজলা কি সুরক বা বানসনা থমাই কি কন্থোপ ইয়া কাতুরা বাইপাস কবলাপন সংদর বা কাজিংলোট খানলং কুম্বা খান্ডাই স্পাট সান ফুয়াই ক্লোর টিঙ্কা কালন্তি না ধুবরী ফুলবারী সেলসেলা কবলাপন সংদর কুম্বা হিনোস্পা লাইফ হিনো ক্লোর টিঙ্কা কা সুরক পনুরসলা বাইপাস বলাপন সংদর কুম্বা সানস্পা হিনুফুসাও ক্লোর টিঙ্কা বাট কা সুরক বা না সেলসেলা শাহ গেওরাগ্রী কবলাপন সংদর কুম্বা সানস্পা সাও ক্লোর টিঙ্কা কানসাদন রু কাজিং পনভা ইয়াকা সুরক শিলং সাদাউকি বাট ইয়াকা সুরক জোয়াই বাইপাস কাজিং পনবনা একিনি কি প্রজেক্ট সিনা সুরক কালা ওয়ান কাটবা কাজিল্লা কানপনলং ইয়াকা নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট এন্ড এক্সিবিশন আর হাজার আর ফুনরিও হাকা খাতসান বাট খাতনরি তারিখ মন্তা উবনাই কাতা মন্তা বাট লাসায় কাসঙি হাকা বা লক্ষ্মী লন্তি বান সাক্ষী ইয়াকা জিং ডনলং কিনং সিনা আইন কিনং বাই টিং

কনিগদেক আকাশবাণী শিলং কখুবর বান পুলিশ ফি দায় ইনেবদা লিংডো কিমাত বকং সানজং কখুবর সাক্ষী কে ইন্ডিয়া কে জিংকেউ কুবম পাট জুদন হাকি পালাত খাত আর্স নেম হাপো ক জিংলং নং এলাম উমেন্ত্রি রংবা আদু নরেন্দ্র মোদি লা বন পিন ওর লং ক সরকার এনডিএ ইয়াকে জিং আং নো জং কি নং সং সনং বে সুপদেং অং উমেন্ত্রি রংবা আদু নরেন্দ্র মোদি প্লে উমেন্ত্রি ক সরকার পদেং বা পেট ইয়াকাত রোড ট্রান্সপোর্ট অ্যান হাইওয়েস উনিটেন কাট গারি ইয়াকে শিলং ইনফ্রাস্ট্রাকচার সামিট বাট উনিটেন কাট গারি বাট কনরাড কঙ্গল সংমা কি পিনশাই হেলোর কে জিরোজিং সান কথান সতেলাম মিঙি হাগে জিয়ালং ক শিলং ইনফ্রাস্ট্রাকচার সামিট ক খুবর কবনিয়া ক ইন্ডিয়া কল সাক্ষী ইয়ক জিংকেউ হাগ লিয়াং কি জিংতে জিংসনা কব ওম পাত জুদন হা কি পালাত খাত আর্স নেম বালা হপো ক জিংলং নং এলাম উমেন্ত্রি রংবা আদু নরেন্দ্র মোদি হা কবা ক সরকার ক পিনলুত তং হা কি জিংতে জিংসনা কবল কেউ হেনরিউ শাহ কতান ক আর লাখ ক্লোর তিংকা হা উসনেম আর হাজার খাত সাউ খাত সান শাক খাত আর পয়েন্ট আর লাখ ক্লোর তিংকা হা কসনেম মং তিংকা বমিনতা ক জিং পিঞ সো দক লিনটিরেল কল কেউ নাক আসপা সাবুপ্রা কিলোমিটার শাক শি হাজার শিসপা কিলোমিটার কটবা কি সুরক বা কিল কেউ নাক খিন্দাই ফুয়ে হাজার কিলোমিটার শাহ পালাত ইউএ পয়েন্ট সাবন রিউ লাখ কিলোমিটার ক জিংমাং পিসা নাক বিনতা কে ইন্ডিয়ান রেলওয়েস কল কেউ লজান খিন্দাই শাহ শাক আর পয়েন্ট ইয় পুফরা লাখ ক্লোর তিংকা কবলা ওয়ান রা ইয়াগ জিংকলা থমাই বট কে জিং কেউ হাকিলাত পিঞ সো কি হে সরকার কিল অং বেকি নে বারো কি পিন খ্লাইগে জিংসান কোক কন বাট কিং সুফ্রং শক জিং ইউ ইগ বিকসিত ভারত নে কে ইন্ডিয়া বল কেউ সুফ্রং হা কসনেম আর হাজার সাউফিও উমেন্ত্রি রংবা দো নরেন্দ্র মোদি মিনতা কসঙ্গি উল অং বেকি নং সং সনং বেসুলং পদেং কিল নো সঙ্গ ভা নগ বিনতা বন তে রি বাট বগ সরকার এন ডি এ কদাংয়াই কুট জিং মুট হি বন পিন উরলং ইগি জিং আং নো চংকা হাগা রিনসান সোশ্যাল মিডিয়া উল বাতাই হলোর কি জিং পরশং বলা পালাত ফোস নেম বান কিন টিউ ইয়াকে জিংলং জিং এম জং কি ব্রিউ লিংবা কি জিং তৈ জিংসনা বা খাম্ভা কি জিং আই জিং সক্রিয় পাইট বা ক জিং আই জিং সুমার ক পুলে পুথি বাট কি লাট কয় কন ও প্রেসিডেন্ট জং কসং বিজেপি উ নিতিন নবীন উল অং বা কি জিংসনং কুম কে ইনকাম ট্যাক্স রিফর্মস জিএসটি উজওয়ালা যোজনা জল জীবন মিশন স্বচ্ছ ভারত পিএম আওয়াজ যোজনা বাট ক আয়ুষ্মান ভারত কিল পিন খ্লাইয়া কে জিংসং সঙ্গান কে ইয়োগ কন বাট ক রুকম এম চং কি ব্রেউ উল অং বা কি নে কিলাত বারো কিল পিনকুপ বর ইকি নংসং সনং বে শিউলং পদেং বাট নো সঙ্গ শে জিং ইউ ই ক আত্মন নির্ভর ভার ভারত বাট বিকসিত ভারত উমেন্ত্রি ক সরকার পদেং জুকতনাথ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েস উনিটেন গাট গাড়ি মিনতা কসঙ্গে উল প্লে ইয়ক নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট অ্যান্ড এক্সিবিশন আর হাজার আপন রেউ হলারিটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস অ্যান্ড কালচার হা শিলং কেজিং এলং বা আর্সনি বলে ডনলং উমেন্ত্রি রংবা কনরাড কঙ্গল সংমা উমেন্ত্রি রংবা ক নাগলন উ নেফি রিও কি হে সরকার কিনং এলাম জং কি কাম কারখানা লম্বাট কিনং সংকম কিল পিনলে চিমুট হলোর কুমনু বন পিন খ্লাইন ক জিং কিনতেউ ইগি জিং তৈ জিংসনা হা কথান সতে লাম মিঙি বারো কওয়ে কিনং ইসিম বিনতা কিল বতাই ইয়াক বিনতা বকং সান জং কথান কুম কখরডপ কে ইন্ডিয়া শাক সাউথ ইস্ট এশিয়া বাট বনজোর হলোর কে জিংবে তিংকা নাক বিনতা কি সুরক বা ক বোর্ডিং বলা বন পিনডাপ পান বাট কে জিং পিনসো ডিজিটাল হ্যাক জিয়ালং পিন ই রু ইয়াকি প্রজেক্ট জিং তৈ জিংসনা বকং সান বাট কি লাট সেংকম হাগনি কথান উমেন্ত্রি রংবা কনরাড কঙ্গল সংমা মিনতা কসঙ্গি উল অং বা ক থানচ তৈ মিঙি ক সাক্ষী ইয়াগ জিংরোই জিংসান ক বম্পা জুজিয়া মিনু মিনু বাট ক জিংকলা কব মি নাক জিংডন ক সুরক ক সুক ক সাইন ক জিং নে ক সিনসার খাদার বাট ক জিং কেউ হা কি কম তৈ কমসনা হব ক্রেন হক নর্থ ইস্ট ইনফ্রাস্ট্রাকচার সামিট অ্যান্ড এক্সিবিশন হানিউ শিলং বল ডন লং উমেন্ত্রি কতনাথ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েস জঙ্গ সরকার পেং উন্ডিটেন কটকারি উ সংমা উল অং বা ক্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট নে ক পিসা কব মি নাক জিং ত্রৈকাম বারো আপো ক জেলা মিখালিয়া কল কেউ নাক আরপো কন্ডাই হাজার সানস পা ফ্রা ক্লোর তিংকা হাউস নেম আর হাজার খাট ফ্রা শাক